মেক্সিকোরে ফিফা বিশ্বকপ 2024র শুভারম্ভ এবং আজিঠারু আরম্ভ হেউছি আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকপ। ফিনল্যাণ্ডে আয়োজিত কুলতারন্তা আলোচনায় বৈদেশিক মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কহিছন্তি, বিশ্বর বিভিন্ন অঞ্চলে চালিথিবা সংঘর্ষ কেবল সেই অঞ্চলগুড়িক নুহে বরং ব্যাপকভাবে বিশ্ব পরিস্থিতিকে প্রভাবিত করুছি। ফিনল্যাণ্ডর বৈদেশিক মন্ত্রী এলিনা ভাল্টোনেন এবং ইউএইর সহকারী বৈদেশিক মন্ত্রী লানা নুসেইবেঙ্ক আলোচনার ভাগ নেই ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, প্রভাব হ্রাস করিবা সহ কূটনৈতিক সমাধান পাই আন্তর্জাতিক সমুদায় নিরন্তর প্রয়াস জারি রাখিবা আবশ্যক। ডক্টর জয়শঙ্কর অস্থির বিশ্ব পরিস্থিতিরে যোগান শৃঙ্খলার বিকেন্দ্রীকরণ, স্থিরতা ও বিকল্প ব্যবস্থা সুদৃঢ় করা উপরে গুরুত্বারোপ করে ভারতর শক্তিনীতি জাতীয় স্বার্থ আধারিত এবং এথিরে মূল্য ও উপলব্ধতাকু প্রাথমিকতা দিয়াযাউছি বলি বৈদেশিক মন্ত্রী কহিতিলে। উপসাগরীয় দেশগুড়িক সহ ভারতর ঘনিষ্ঠ সম্পর্ক, শক্তি সহযোগ ও বড়ুথিবা রণনীতিক এবং প্রতিরক্ষা ভাগিদারী সম্পর্কে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, যুদ্ধর বদলুথিবা স্বরূপ ভারত ইউরোপীয় সংঘ মধ্যে প্রতিরক্ষা ও রণনীতিক সহযোগর নূতন সুযোগ সৃষ্টি করেছে। চলিত বর্ষ ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি সমেত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নেই আলোচনা করেছে ডক্টর জয়শঙ্কর সূচনা দিয়েছেন। এই অবসরে ডক্টর জয়শঙ্কর ফিনল্যাণ্ডর রাষ্ট্রপতি আলেকজাণ্ডার স্টর্মকু সাক্ষাৎ করে বিশ্ব ভূ রাজনৈতিক পরিস্থিতি উপরে মত বিনিময় করে। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প ইরান বিরোধে প্রস্তাবিত সামরিক আক্রমণ যোজনাকে স্থগিত রাখা বিষয় ঘোষণা করেছেন। পূর্বরু ইরানর তৈলশিল্প উপরে নিয়ন্ত্রণ সহ সামরিক কার্যানুষ্ঠান বৃদ্ধি করা নেই আমেরিকা রাষ্ট্রপতি চেতাবনী দিয়েছিলেন। তবে সামাজিক গণমাধ্যমে শ্রী ট্রম্প কহিছেন, ইরান সহ হেউথিবা আলোচনার ফলাফলক সেঠাকার সর্বোচ্চ নেতৃত্ব অনুমোদন দিয়েছেন। গত দুই দিন ধরে আমেরিকা ও ইরান মধ্যে আক্রমণ ও প্রত্যাক্রমণ যোগু মধ্যপ্রাচ্যের পুনি যুদ্ধ আশঙ্কা বৃদ্ধি পাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজিঠার দুইদিনিয়া উত্তরাখণ্ড গস্তরে যাবে। গস্ত অবসরের রাষ্ট্রপতি ডেরাডুন স্থিত ভারতীয় সামরিক একাডেমির 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সর পাসিং আউট প্যারেডর সমীক্ষা করবে। ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নেতৃত্বে রাজ্য বিজেপি সরকারঙ্ক কার্যকালকু দুই বর্ষ পূরণ হয়েছে। এই অবসরে আজ মুখ্যমন্ত্রী ভুবনেশ্বর লোকসেবা ভবনের এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন। পূর্বাহ্নে হওয়াকু থিবা সম্মেলনে শ্রী মাঝি সরকারঙ্ক দুই বর্ষর সফলতা এবং ভবিষ্যৎ রূপরেখ বিষয়ে আলোচনা করবে বলে জনাপড়ছে। অপরাহ্নে মুখ্যমন্ত্রী ইড়কো প্রদর্শনী পড়িয়ার প্রমুখ প্রকল্প ও যোজনার শুভারম্ভ করবে। শ্রী মাঝি অধ্যক্ষতায় আজ সন্ধ্যায় রাজ্য ক্যাবিনেট বৈঠক মধ্যে অনুষ্ঠিত হব। এতে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অনুমোদন লাভ করার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজিঠার দুইদিনে সুইজরল্যাণ্ড গস্তরে যাবে। এই অবসরে সে সুইজরল্যাণ্ডর রাষ্ট্রপতি এবং আর্থিক ব্যাপার বিভাগের রাজ্য সচিব সহ আলোচনা করবে। শ্রী গোয়েল সুইজরল্যাণ্ডর ঔষধ শিল্পর প্রমুখ প্রতিনিধি সহ মত বিনিময় করার কার্যক্রম রয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সূচনা অনুযায়ী এই গস্ত ভারত সুইজরল্যাণ্ড আর্থিক সহভাগিতা সুদৃঢ় করা সহ ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংঘ ও আর্থিক ভাগিদারী চুক্তির কার্যকারিতা নেই আলোচনা আগুকু বড়াইব। এতসহ চুক্তির কার্যান্বয়ন সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ, দ্বিপাক্ষিক বাণিজ্য, পুঞ্জিনিবেশ ও প্রতিষ্ঠানগত সহযোগ বৃদ্ধি উপরে মধ্যে আলোচনা হব। আপনার সংবাদ শুনছেন আকাশবাণী। দেশের খরিফ চাষ ঋতু আরম্ভ হেউথিবা বেলে তৈলবীজ চাষী মানুষ গবেষণা ভিত্তিক কৃষি পরামর্শ যোগাইবা অয়েল সিডস কিষান মিত্র নামক হোয়াটসঅ্যাপ আধারিত কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা আরম্ভ করা যাইছি। কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী এই পদক্ষেপ মাধ্যমে দেশের যেকোন তৈলবীজ চাষী হোয়াটসঅ্যাপ জরিয়ে নিঃশুল্ক, নির্ভরযোগ্য এবং ত্বরিত ফসল পরামর্শ পাইপারে। চাষী মানে 9140245981800 নম্বর অয়েল সিডস কিষান মিত্র নামে সেভ করে হোয়াটসঅ্যাপে বাদাম, সোরিষ রাশি, সূর্যমুখী, সয়াবিন ও অন্যান্য তৈলবীজ ফসল সম্পর্কিত প্রশ্ন যেকোন ভারতীয় ভাষায় পচারিপারে। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব সঙ্গমর ষষ্ঠ পর্যায়ে ছত্তিশগড়ের ছাত্র প্রতিনিধি সহ মত বিনিময় করেছেন। শ্রী প্রধান কহিছন্তি, পাঠ্যপুস্তক ও শ্রেণী গৃহ বাহারে দেশের সাংস্কৃতিক

0: শ্রোতা বন্ধু, সকাল গোটে ছোট শব্দ, কিন্তু তা ভিতরে ভরি রয়েছে অনেক অর্থ, অনেক অনুভব। জনে চাষীটিয়ে পাই সকাল হেউচি মাটি সহ সম্পর্ক গড়িবার আরম্ভ, ফসলর ভবিষ্যৎ গড়িবার সময়। আউ শিশুমানঙ্ক পাই সকাল হেউচি এক নূয়া স্বপ্নর আরম্ভ, সূর্যঙ্কর প্রথম কিরণ সহ সেমানঙ্ক মনরে জাগে উঠে নূয়া উৎসাহ, নূয়া আশা, আউ কিছু নূয়া শিখিবার আগ্রহ। তাঙ্ক ভবিষ্যৎ গড়িবার দায়িত্ব আম সমস্তঙ্কর। যেতেবেলে আমি এই সকালে চা দোকান কিংবা জলখিয়া দোকানে ছোট শিশুটিয়ে কাম করুথিবার দেখু, আউ নির্মাণাধীন কোঠাগার পাখারে মুন্ডরে বোঝ বহুথিবার দেখু, আম মনরে কোন প্রশ্ন আসে নিকি, আরে এই ছোট পিলাটি হাতরে এ অইঁঠা প্লেট, এই ছোট পিলাটির মুন্ডরে বোঝেই এই সকালে তার ভবিষ্যৎ, যে বিদ্যালয় বা চাটশৈলী আরম্ভ হওয়া কথা সে কোণ আজ পাল্টি যাই শ্রমিক। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আসন্তু আজ কথা হবে জনে সমাজসেবী তথা শিশু সাহিত্যিক শিক্ষকঙ্ক সহিত, তাঙ্ক পাই সকাল কোণ, আউ গোটে শিশুটিয়ে পাই সকাল সে কেমিতি দেখন্তি। স্যার নমস্কার।
1: নমস্কার।
0: আমার শ্রোতা বন্ধু মানক আপনাদের টিকে পরিচয় দিন্তু।
1: মু মনোরঞ্জন জেনা, মু জনে শিক্ষক। মো মন ভিতরে কিন্তু বহুত উৎকণ্ঠা থাকে এবং অভিলাষ থাকে সমাজের কিছু সেবা করিবা পাই এবং লোকমানক পাই কিছু ভালো কাম করিবা পাই, মো সেই দিগরে মোর প্রয়াস মধ্যে জারি রেখেছি।
0: তো স্যার কুহন্তু, আপনাদের দিনচর্যা কেমতি আরম্ভ হয়ে আর আপনাদের পাই সকালটি কেমতি কোন যায়?
1: প্রভু জগতরনাথ জগন্নাথঙ্কু স্মরণ করি মু দিনটি আরম্ভ করে এবং মন ভিতরে সবলে নিজকে প্রশ্ন করে কি আজির দিনটি সমস্ত পাই ভালো হেউ, মো পাই কাহা মনে যেমতি কষ্ট ন আসু, মো কথা এবং কার্য দ্বারা কাহার ক্ষতি কিংবা অনিষ্ট ন হেউ।
0: বহুত বড় কথা স্যার, আপনার তো জানিছেন আজ হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আজ আমি পিলা দেখু, যে আপনার দেখুবে পিলা আপনার পড়াও, গোটে ছোট শিশু কু আমি দেখু যে বাহারে অইঁঠা প্লেট মাদুথিবার, কোনসে কনস্ট্রাকশন সাইট রে ইটা বহুথিবার, আপন কুহন্তু যে কেমতি এসব রোকা যাই পারিব?
1: দেখন্তু এসব সমস্যা আসুছি কাইকি, এই যে সমস্যাটি আর্থিক বোঝ পাই আসুছি। আজির এই যে শিশু শ্রম বিরোধী দিবসরে খালি আমি কথার কহিলে হবনি, তাকে কার্যরে করে দেখাইবার অছি, কারণ সরকার তরফ রু বহু সারা ব্যবস্থা করা যাইছি। যেমতি কি আমি এবে রিসেন্ট সিটিএস চাইল্ড ট্র্যাকিং সর্ভে করেছিলে, যেতরে কি আমরা ড্রপ আউট পিলা কি রইবেনি, 0-18 বর্ষ পিলা মানুকু নিকি সর্ভে করেছিলে, মাগণা পাঠ্যপুস্তক দিয়া যাউছি, পোশাক মধ্যে দিয়া যাউছি, তা সহিত অনেক গুড়ি বেসরকারি সংস্থা মধ্যে রইছি, শিশুমানকর শিক্ষাকু আগুকু বড়াইবা পাই সেমান বহু সারা কার্যক্রম করুছন্তি। যদি আমি সমস্ত চেষ্টা করিবা তাহলে আমার শিশুটি ঠিক শিক্ষা পাইপার, নচেত এই যে আর্থিক বোঝ শিশু মানুষ উপরে বর্তমানে পড়ুছি বা পরিবার উপরে পড়ুছি, এখন

0: শ্রোতা বন্ধু, পরিপরিক্রমা কার্যক্রমে আসন্তু শুনিবা কিছু সূচনা আউ কিছু সম্বাদ। পুচি দোলি খেলারে ঝুমিব বুড়িমা তোটা, ঝোটি অঙ্কা সহ পোড়পিঠার মহকরি মহকিব। প্রতিবর্ষ ভলি চলিত বর্ষ পুরী মার্কণ্ডেশ্বর সাহি পাণ্ডজাক পক্ষরু শ্রীক্ষেত্র রজ মহোৎসব পালন করা যিব। রজ মহোৎসবর প্রথম সন্ধ্যায় স্থানীয় কলাকারঙ্কু নেই সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা যিব। দ্বিতীয় সন্ধ্যায় বলিউড খ্যাতনামা কণ্ঠশিল্পী স্টার মল্লহার কর্মকার ও তাঙ্ক টিম আধুনিক সঙ্গীত পরিবেশন করিবে। তৃতীয় সন্ধ্যায় ওড়িশার ইউটুবর মহিলা কমেডিয়ান কৃষ্ণা রাউত এবং তাঙ্ক টিম কার্যক্রমে সামিল হেবে। শ্রীমন্দিরর দুই শব্দাবলী হেলা প্যাটেন্ট অন্তর্ভুক্ত, আনন্দ বজার শ্রী পতি তপাবনকু অনুমোদন ও শ্রী জগন্নাথ টেম্পল আডমিনিস্ট্রেশন SJTA লোগোকু মিলিছি আইপি ইন্ডিয়ার অনুমোদন। প্যাটেন্ট নিয়ম অনুযায়ী কোণসি জিনিস, দ্রব্য কিংবা শব্দ অথবা লোগোকু অনুমোদন মিলিলে তাহা মূল স্থানঠারু অন্যত্র ব্যবহার, বিক্রি, প্রস্তুতি কিংবা আমদানি উপরে রোক লাগিথায়। গত বুধবার তিনি রথরে খদিওরা পড়ি চৌদ নাহাকা বুলিলা। প্রথমে তিনি রথর দণ্ডা উপরে খদিওরা খঞ্জগলা, খদিওরা বিন্ধরে রহিলা চৌদ নাহাকা, চারি নাহাকার চতুর্পার্শ্বরে চৌদ নাহাকা রখাগলা। পরে রথরে টুঙ্গুরা হেলা প্রথম ও দ্বিতীয় ভূঁই। মুখ্য বিশ্বকর্মাঙ্ক নির্দেশক্রমে ভূঁই সেবক মানে রথরে কাঠ সবু খঞ্জিলে। শ্রোতাবন্ধু, শ্রীক্ষেত্র তার প্রত্যেক রাস্তা, মন্দির আউ কোণ অনুকোণে লুচাই রাখিছি অসংখ্য অনুভূতি। প্রত্যেক ভক্ত মনে থাকে গোটে স্বতন্ত্র কাহিনী, আউ সে কাহিনী থাকে ভক্তির গভীরতা, বিশ্বাসর দৃঢ়তা। আসন্তু শুনিবা পরিপরিক্রমা কার্যক্রমে অনুভূতির জগন্নাথ। নমস্কার ম্যাডাম, কেমতি অছন্তি?
1: নমস্কার, বহুত ভালো আছি।
0: আপনার পরিচয় টিকে দিও।
1: প্রতিভা দাস, মুনে বিজনেস ওম্যান, গৃহিণী, সমাজ সেবিকা, প্রাবন্ধিকা, শিশু সাহিত্যিকা।
0: জগন্নাথ কোণ আপনার অনুভূতি রয়েছে?
1: গোটে অনুভূতি হল পুয়া যেত সান পুয়া

শুনিলে অঞ্জলি কার্য আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 এফএম্রে শ্রোতাবন্ধু আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে।

শ্রোতা বন্ধু আসন্তু জানিবা ইতিহাসরে কোন তথ্য রহিছি আজির দিনটি পাই। 1975 মসিহা জুন মাস 12 তারিখরে ভারতীয় ইতিহাসরে এক বড় রাজনৈতিক ঘটনা ঘটিছিলা। আলাহাবাদর উচ্চ ন্যায়ালয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীঙ্কর নির্বাচনকু রদ্দ করে দেইথিলে। পরে ভবিষ্যতরে এই কারণ যোগু আপাতকালীন পরিস্থিতি বা এমরজেন্সির পৃষ্ঠভূমি তিয়ারি হেলা। 1998 মসিহারে আজির দিনরে পরমাণু পরীক্ষণ যোগু ভারত এবং পাকিস্তান উপরে অন্তঃরাষ্ট্রীয় G8 দেশ মানে প্রতিবন্ধ বা কটকণা জারি করেছিলে। 1964 মসিহা আজির দিনরে দক্ষিণ আফ্রিকার প্রসিদ্ধ নেতা নেলসন মান্ডেলাঙ্কু আজীবন কারাবাস দণ্ডর শুনানি হয়েছিল। 1987 মসিহারে ব্রিটেন নির্বাচনরে মার্গারেট থেচার ঐতিহাসিক ভাবে তৃতীয় থর পাই বিজয় লাভ করেছিলে এবং লগাতার ভাবে তিনি থর প্রধানমন্ত্রী পদ প্রাপ্ত করেছিবা সে প্রথম মহিলা থিলে। বিশ্ব শিশুশ্রম নিষেধ দিবস বা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবর প্রতিবর্ষ জুন মাস 12 তারিখে পালন করা যায়। শিশুশ্রমকু রোকিবা লোকমানকু শিশুমানকর শ্রম ফলরে শারীরিক মানসিক তথা সামাজিক বিকাশ বাধাপ্রাপ্ত হুয়ে। এহা বুঝাইবা শিশুশ্রমর স্থিতি কিপরি রহিছি সেথিপ্রতি সমস্তঙ্ক ধ্যান আকর্ষণ করিবা তথা পিলামানকু এসব ভিতরু বাহার করি শিক্ষা এবং সুরক্ষা প্রদান করিবা পাই লোকঙ্কু জাগ্রত করিবা এই দিবস পালন করিবার মুখ্য উদ্দেশ্য। এই দিবসর পালন অন্তরাষ্ট্রীয় শ্রম সংগঠন বা আইএলও দ্বারা 2002 মসিহারে আরম্ভ হয়েছিলা।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম প্রচারিত হচ্ছে আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে। প্রচার করুছু কতটি হিন্দি কথাচিত্রর গীত। বাজিগর কথাচিত্রর শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি। যুগলকণ্ঠে গাই শুণাইছেন অলকা ইয়াগ্নিক এবং বিনোদ রাঠোর গহর কানপুরী গীত রচনার।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 এফএম্রে প্রচার করুছু শ্রোতাঙ্ক মনলাখি গীতক নেই ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। উপস্থাপনা করেছেন প্রকাশ কুমার রথ, প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক।

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। ট্যুন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকে। প্রজর করুছু সূচনা এবং মূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি, কথাচিত্র হেউছি জগা হাতরে পঘা। যুগলকণ্ঠে গীতটি গাই শুনাইছেন অনুরাধা পড়ুয়াল এবং অক্ষয় মহান্তি। গীত রচনা করেছেন শীর্ষানন্দ দাস কানন্গো।

শ্রোতাবন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। বর্তমান শুণুছেন শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম। এই ক্রমে আপনার শুণুছেন কতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত। শুণন্তু কার্যক্রমর পরবর্তী গীতটি হ্যালো ব্রদর কথাচিত্রর। গীতটি যুগল কণ্ঠে গাই শুনাইছেন কুমার শানু এবং অলকা ইয়াগ্নিক। সুধাকর শর্মা গীত রচনার কথাচিত্র হ্যালো ব্রদর।

0: শ্রোতা বন্ধু, আজির দিবসরে আজির কার্যক্রম মাধ্যমে আমি সমস্তে মিশি শপথ নেবা যে আমি কোণী শিশুক শ্রমরে নিয়োজিত করবু না। শিশু শ্রম দেখিলে সচেতনতা সৃষ্টি করব, প্রত্যেক শিশুর শিক্ষা, সুরক্ষা ও সুন্দর শৈশব পাই সহযোগ করব।
1: যুববন্ধু, শিশু শ্রমকে বন্ধ করা দরকার, আম পিলা মানুষ সম্মান করা দরকার। ছোট হাতের কাম নুহে, শিক্ষার অধিকার হি তাঁপাই সঠিক। শিশু নুহে শ্রমিক, সি হচ্ছে দেশের ভবিষ্যতর নাগরিক। যেতবে গোটিয়ে পিলা পড়িব, সেতবে যাই গোটি দেশ বড়ব। শৈশব যদি বঞ্চাইবা তাহলে সমাজের ভবিষ্যৎ আমি গড়িপার।
0: হ্যাঁ যুববন্ধু, শিশু শ্রম হটাইবা, শৈশব বঞ্চাইবা, পিলা হাতের পুস্তক শোভা পায়ে কামর উপকরণ নুহে। আমি চেষ্টা করিবা যে যেপরি প্রত্যেক শিশু শিক্ষার বঞ্চিত নহয়ন্তু, সেমানকর উজ্জ্বল ভবিষ্যৎ সে কিপরি সুচারু রূপে গড়ি তোলন্তু। শিশু শ্রম এক অপরাধ, তেবে আসন্তু আজি কার্যক্রম মাধ্যমে আমি মিশি করি এ বিষয়ে প্রতিবাদ করিবা। কাহিকি না, পিলে হসিলে দেশ হসে, পিলা গড়িলে দেশ বড়ে, শ্রমর ভার দূরে যাও, শিক্ষার দীপ সবুটি জলু।
1: যুববন্ধু, কোণী শিশুর শৈশব যেপরি শ্রমর বোঝ তলে চাপি ন যায়, সেথিপাই আমাকে সচেতন হওয়া পড়ব। তা সহিত অন্য মানুষ মধ্য সচেতন করা পড়ব, এবং শিক্ষার আলোক প্রত্যেক শিশু পাখে পৌঁছাইবা সহযোগ মধ্য করা পড়ব। কারণ যেতবে প্রত্যেক শিশু স্বাধীন ভাবে স্বপ্ন দেখিপারে, শিখিপারে এবং হসিপারে, সেতবে হি এক প্রকৃত উন্নত সভ্য ও মানবিক সমাজ গঠন সম্ভব হব।
0: মনে রাখুন শ্রোতা বন্ধু, শিশুর হাতে শ্রম নুহে শিক্ষা রহ, শিশুর আখিরে লুহ নুহে এক সুন্দর ভবিষ্যতর স্বপ্ন রহ।
1: যুববন্ধু, কথা হি হেউ আমি কার্যক্রমর অন্তিম পর্যায়ে পৌঁছি গলে। এবে তো আমার কার্যক্রমকে এইটি রাখবাক পড়ব, কিন্তু আজির কার্যক্রম আপনার কেমিতে লাগিলা সেথি নিমন্তে আপনার নিজের বহুমূল্য মতামত আমাকে চিঠি মাধ্যমে পঠাই পারিবে। আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হেউচি যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিনকোড 752001।
0: এসহিত আপনার বহুমূল্য মতামতটি আমাকে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে জনাই পারিবে। সেথিপাই আম ফোন নম্বরটি হেউচি 9437037892।
1: যুববাণী তথা আকাশবাণীর সমস্ত কার্যক্রম নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবে হি ডাউনলোড করন্তু নিউজ অন এআইআর অ্যাপ।
0: তেবে আজির কার্যক্রমরে তো বিদায় নেউছো, মাত্র কথা দেউছো পুনি আসিবু অন্য এক নূতন অধ্যায় সহিত। সে পর্যন্ত আমাকে বিদায় দিয়ন্তু। আমি আপনার যুবসাথী, মু আজ্ঞাশ্রী,
1: মু ক্ষণপ্রভা
0: রহুছু।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর চলিত সান্ধ্য অধিবেশনক স্বাগত করুছি মু সপন। স্টুডিও ঘড়ি সময় বর্তমান 6:06। চলিত অধিবেশনক আগেই নেওয়া পূর্ব কহি রখুছু আজ সন্ধ্যায় প্রচারিত হওয়ার থাকা কার্যক্রমের সূচনা। শ্রোতাবন্ধু, আজ সন্ধ্যা 6:10 শুণবে এক ওড়িয়া ভক্তি সঙ্গীত, 6:15 প্রচার করব এক দেশাত্মবোধক সঙ্গীত, ওড়িয়া আলবম্র গীত শুণিপারে 6:20 এবং 7:00 প্রচার করব কতোটি ওড়িয়া কথাচিত্রর গীত। শ্রোতাবন্ধু, 7:30 প্রচার করব কার্যক্রম কৃষি হালচাল। এথর প্রসঙ্গ রয়েছে আখু ফসলর পরবর্তী যত্ন। এ সম্পর্কের আলোচনা করেছেন ডক্টর প্রমোদ কুমার পণ্ডা।

শ্রোতাবন্ধু, বর্তমান কহি রখুছু আগামীকালি প্রাতঃ অধিবেশনরে প্রচারিত হেবাকু থিবা কার্যক্রমর সূচনা। আগামীকালি প্রাতঃ 6:05 প্রচার করিবু ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা। সকাল 6:40 শুণবে গোস্বামী তুলসীদাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস, শুণবে 105তম অধ্যায়। সকাল 7:40 প্রচার করিবু কার্যক্রম চিরসবুজ, শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর। দিন 10টায় শুণবে এক লাইভ ফোন ইন কার্যক্রম, শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর। প্রসঙ্গ রয়েছে সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এই কার্যক্রমের বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে যোগ প্রশিক্ষিকা মঞ্জুলা মিশ্র এবং যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র। দিন 11টায় প্রচার করিবু কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। শ্রোতাবন্ধু, শুণিলে আগামীকালি প্রাতঃ অধিবেশনরে প্রচারিত হওয়ার কার্যক্রমর সূচনা।

শ্রোতাবন্ধু, বর্তমান কহি রাখুছু পাণিপাগর সূচনা। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ কার্যালয়ের মিলিথিবা সূচনা অনুযায়ী মৎস্যজীবী ভাই ভীক মানক নিমন্তে রহিথিবা সূচনা মোতাবক আজি এবং আসন্তাকালি উত্তর ওড়িশা উপকূল এবং এর আখপাখ অঞ্চলের ঝড়বর্ষা সহ পবনের বেগ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটার বহিবা সহ সমুদ্রের স্থিতি অশান্তর অতি অশান্ত রহবার সম্ভাবনা রয়েছে। সেইপাই এই দিন মানুষের সমুদ্র মধ্যক ন যাওয়া মৎস্যজীবী মানুষ পরামর্শ জারি করা যাই। আসন্তা 24 ঘণ্টা মধ্যে পুরী, খোর্ধা, নয়াগড় জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের 40-50 কিলোমিটার পবনের বেগ বহিবা সহ ঘড়ঘড়ি বিজুলি সহ বর্ষা হবার সম্ভাবনা থিবারু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। শ্রোতাবন্ধু শুনিলে পাণিপাগর সূচনা। বর্তমান প্রচার করুছু এক ভক্তি সঙ্গীত, শুণন্তু ইরা মহান্তিঙ্ক কণ্ঠরে। গীতিকার ডক্টর নির্মল নায়ক।

শ্রোতাবন্ধু শুনুলে বর্ডর কথাচিত্রর কণ্ঠদান করলে অলকা ইয়াগ্নিক এবং সোনু নিগম। পরবর্তী হিন্দি কথাচিত্র গীতটি শুণন্ত শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম যুগল কণ্ঠে। কথাচিত্র রয়েছে গার্লফ্রেন্ড।

শ্রোতা বন্ধু, গীতটি শুনেছিলে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমক যুগল কণ্ঠে। কথাচিত্র থিলা গার্লফ্রেন্ড। এবে শুনন্তু মিকা সিংক কণ্ঠরু, কথাচিত্র রয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই।

শ্রোতা বন্ধু, পরবর্তী হিন্দি কথাচিত্র গীতটি শুনন্তু। শান্তনু মৈত্র এবং শানক কথা কণ্ঠরু গীত রচনা করছেন স্বানানন্দ কিরকিরি এবং কথাচিত্র রয়েছে থ্রি ইডিয়টস।

0: শ্রোতা বন্ধু প্রচার করছু কতটি বিজ্ঞাপন বিরতি।
1: পুলিশ
2: মিস সীমা
1: আজ্ঞা
2: এবে পুলিশ স্টেশন আসন্তু। রুহন্তু নহলে ঘরকু আসি যিবু। হ্যাঁ
1: কাইকে কিন্তু মো
2: একটিয়া অন্য কোঠরিকু যান্তু। আপনঙ্ক পুয় আম কাস্টডিরে আছি আউ আপন ডিজিটাল আরেস্ট রে আছন্তি।
1: ডিজিটাল আরেস্ট
2: 1 লক্ষ দিয়ন্তু বঞ্চি যিবে।
1: ইত্তে টঙ্কা?
2: আচ্ছা ঠিক আছে গোটে লিংক পঠাইছি এবে প্রসেসিং পাই 30,000 দিও নহলে পুয় জেল যিব।
1: জেল তো তুমি যিব, তোমার চেহারা রেকর্ড হেই সারিছি।
2: আরে
1: ডিজিটাল আরেস্ট ভলি কিছি নাহি, এ সবু ফ্রড, সেথি পাই প্যানিক হুঁতু নাহি। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদি নামরে আসুথিবা সাইবর অপরাধীଙ୍କ ফোন কিংবা ভিডিও কল প্রতি সাবধান রুহন্তু। তাঁকୁ কোনসি টঙ্কা পঠান্তু নাহি আর তুরন্ত পুলিশକୁ রিপোর্ট করন্তু।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: আরবিআই কহে
5: সচেতন হুঁতু, সতর্ক রুহন্তু।
6: বনস্তে ডাকিলা গজ, গাঁটু সহরে রজ মৌজ, রজ দোলি, মামানঙ্କ হাত তিয়ারি পিঠা পসরা, মিঠা পানর নিয়ারা স্বাদ, এ সবুকু এথরর রজরে সুভদ্রা শক্তি করেছি আকুরি সমৃদ্ধ। এসেছি মামানঙ্କ হাত তিয়ারি আরিসা, কাকরা, মন্ডা, চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পহঞ্চুছি আপনঙ্ক নিকটরে। জুন 12-16 পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগরঠু নেই এস প্ল্যানেট, ইনফোসিটি, নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল। এহা কেবল পিঠার সম্ভার নুহে, এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয়। আসন্তু এহি রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।
7: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা, এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা, সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাআন্তু।
8: দুই বর্ষর যাত্রা বিকশিত কাহিনী লিখিছি লোকঙ্କ সরকার।
9: সমৃদ্ধ ওড়িশা পাই সুদৃঢ় ভিত্তিভূমি, সংযোগ, সমৃদ্ধি ও সশক্তিকরণর নূয়া অধ্যায় লিখিছন্তি লোকঙ্କ সরকার। মুখ্যমন্ত্রী শক্তি বিকাশ যোজনা মাধ্যমে বিদ্যুৎ ভিত্তিভূমির সুদৃঢ়ীকরণ,
8: সুস্থ ওড়িশা, সমৃদ্ধ ওড়িশা, গাঁঠু সহর সবুঠি মিলুছি উন্নত চিকিৎসা সেবা ও সামাজিক সুরক্ষা, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও প্রাথমিক স্বাস্থ্য ভিত্তিভূমির ব্যাপক সুদৃঢ়ীকরণ,
9: বিকশিত ওড়িশার নূয়া পরিচয়, জ্ঞান, দক্ষতা ও সুযোগ। সেইথিপাই লোকঙ্କ সরকার নেই আসিছন্তি গোদাবরিশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমে গ্রামাঞ্চলের গুণাত্মক প্রাথমিক শিক্ষা, শিক্ষার অগ্রগতি, দক্ষতার সশক্তিকরণ, বিকশিত ওড়িশার সংকল্প,
8: বিকাশের ধারা ওড়িশা সারা।
10: সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানঙ্କ হাত তৈরি হস্তন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলেট্র প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর সম্ভার, হস্তন্ত ও হস্তকলা সামগ্রী বেশ আকর্ষণীয় এবং প্রতিটি মিলেট সামগ্রী শুদ্ধ ও স্বাস্থ্যপ্রদ। জুন 12-16 পর্যন্ত এথরর রজ মৌজকু আহুরি উল্লাসরে ভরিবাকু যাউছি সুভদ্রা শক্তি বাজারর স্বতন্ত্র রিহাতি। এথর রজরে স্বতন্ত্র মজা, সুভদ্রা শক্তি বাজার, স্টার স্কুল পাখ, ইউনিট 8, এসআইআরডি পরিসর, ভুবনেশ্বর।
0: শ্রোতা বন্ধু শুনন্তু লাইভ ফোন ইন কার্যক্রম সম্পর্কে এক বিশেষ সূচনা। চলিত মাস 13 শনিবার আকাশবাণী কটক কেন্দ্র তরফ পূর্বাহ্ন 10-11 পর্যন্ত 1 ঘণ্টা পাই এক বিশেষ ফোন ইন প্রশ্ন মঞ্চ কার্যক্রমর সিধা প্রসারণ করা যিব। এথিরে বিষয় রয়েছে সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এই কার্যক্রমরে বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে যোগ প্রশিক্ষিকা মঞ্জুলা মিশ্র এবং যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM মাধ্যমে।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।
1: বিকশিত কাহিনী লিখিছি লোকঙ্ক সরকার।
2: সমৃদ্ধ ওড়িশা পাই সুদৃঢ় ভিত্তিভূমি, সংযোগ, সমৃদ্ধি ও সশক্তিকরণর নূয়া অধ্যায় লিখিছন্তি লোকঙ্ক সরকার। মুখ্যমন্ত্রী শক্তি বিকাশ যোজনা মাধ্যমে বিদ্যুৎ ভিত্তিভূমির সুদৃঢ়ীকরণ,
1: সুস্থ ওড়িশা, সমৃদ্ধ ওড়িশা, গাঁঠ সহর সবুঠি মিলুছি উন্নত চিকিৎসা সেবা ও সামাজিক সুরক্ষা, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও প্রাথমিক স্বাস্থ্য ভিত্তিভূমির ব্যাপক সুদৃঢ়ীকরণ,
2: বিকশিত ওড়িশার নূয়া পরিচয়, জ্ঞান, দক্ষতা ও সুযোগ। সেইথিপাইঁ লোকঙ্କ সরকার নেই আসিছନ୍ତି গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমে গ্রামাঞ্চলের গুণাত্মক প্রাথমিক শিক্ষা, শিক্ষার অগ্রগতি, দক্ষতার সশক্তিকরণ, বিকশিত ওড়িশার সংকল্প,
1: বিকাশের ধারা ওড়িশা সারা।
0: শ্রোতা বন্ধু বর্তমান প্রচার করুছু আম কেন্দ্র দ্বারা প্রস্তুত ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। প্রযোজনা করেছেন দিলীপ কুমার নায়ক এবং আজির অধ্যায়ক উপস্থাপনা করেছেন প্রকাশ কুমার রথ। শুনুন হ্যালো আকাশবাণী পুরী।
3: সঙ্গীত অমৃতময়, হৃদয়ের ভাব প্রকটিত হুয়ে সঙ্গীতরে, মনর প্রতিটি কথা প্রতিফলিত হুয়ে গীতরে, মানুষ জীবনর প্রতিটি ভাব রস সুখ দুঃখক নেই গীত আমাকে নিয়ে যায় স্মৃতির ফরুয়া ভিতরকু, মধুর অপাসরা মুহূর্ত সবু মানস পটরে নাচি যায়, আপন মানে মধ্য গীতরে গীতরে হজি যাতে, আঠরে কেতবে ভরি যায় হস, পুঁ কেতবে আখি কোণর ঝরি আসে লুহ। শ্রোতা বন্ধু স্বাগত করছি আপন মানুষ আপনার প্রিয় কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী পরিসরক, মু প্রকাশ রথ।

শ্রোতা বন্ধু, প্রচার করল আম কেন্দ্র দ্বারা প্রস্তুত ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে প্রকাশ কুমার রথ। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর। বর্তমান প্রচার করুছু সরকারঙ্ক 12 বর্ষর পূর্তি অবসরে বিভিন্ন বিষয়বস্তু উপরে এনএসডি আকাশবাণী দ্বারা প্রস্তুত এক বিশেষ ধারাবাহিক কার্যক্রম প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু বর্তমান প্রচার করুছু মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক ভজন। তেবে প্রথম ভজনটি শুনন্তু কণ্ঠশিল্পী চিত্তরঞ্জন জেনাঙ্ক কণ্ঠরু। গীতরচনা করেছেন গীতিকার গুরুকৃষ্ণ গোস্বামী।

0: DRDO Defence Research and Development Laboratory, DRDL, part of the APJ Abdul Kalam Missile Complex during his visit to Hyderabad in Telangana. Addressing the gathering, Mr. Singh said that the government has undertaken a number of measures over the last 12 years to promote research and development with the objective of realizing the vision of Make in India and Atmanirbhar Bharat in the field of defense technologies. External Affairs Ministry today summoned Shah Jade Affair of the United States, Jason Meeks, and lodged a strong protest regarding continuing attacks by U.S. naval forces on commercial vessels carrying Indian mariners in the Gulf of Oman. The ministry said in a statement that such actions are unacceptable and undermine the safety, security, and stability of international maritime commerce in a sensitive region at a difficult time. The Shah Jade Affair was requested to convey India's strong concerns to his authorities and to ensure that U.S. forces operating in the region take all necessary measures to prevent the loss of civilian life. As Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron prepare to jointly inaugurate the Bharat Innovate Summit in Nice, France on Sunday, the spotlight is on India's remarkable startup journey over the past 12 years. From around 350 recognized startups in 2014, India has emerged as the world's third largest startup ecosystem with over 2,35,000 DPIIT recognized startups and 131 unicorns. The 19th Mumbai International Film Festival, MIFF 2026, a week-long celebration of documentary, short fiction and animation cinema, is all set up to begin on Monday. Addressing a curtain raiser press conference in Mumbai today, Managing Director of National Film Development Corporation, NFDC, Mr. Prakash Magdum, informed that the competition section will feature 144 films, including 52 international and 92 national entries. In badminton, PV Sindhu has stormed into the women's singles semi-final of the Australian Open tournament in Sydney. The third-seeded Indian outclassed Chinese Taipei's Chen Su Yu in a one-sided quarter-final clash today. Sindhu will face top seed Akane Yamaguchi of Japan in the semi-final tomorrow morning. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান 11:10 চলিত সান্ধ্য অধিবেশনক বিরাম ঘোষণা করা পূর্ব কহি রখুছু আগামীকাল প্রাত অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা আগামীকাল প্রাত 6:05 শুণবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা সকাল 6:40 প্রচার করব গোস্বামী তুলসী দাসঙ্ক বিরচিত শ্রীরামচরিত মানস শুণবে 105তম অধ্যায় সকাল 7:40 প্রচার করব কার্যক্রম চির সবুজ প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর দিন 10টার প্রচার করব লাইভ ফোন ইন কার্যক্রম শুণাইব আকাশবাণী কটক কেন্দ্রর দিন 11টার শুণবে কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি শ্রোতাবন্ধু শুণিলে আগামীকাল প্রাত অধিবেশনের প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনা এবে কহি রখুছু পাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাপাগ কার্যালয় মিলিথিবা সূচনা অনুযায়ী জুন মাস আসন্তা 13 তারিখ দিন উত্তর ওড়িশা উপকূল এবং এর আখপাখ অঞ্চলের ঝড়বর্ষা সহ পবনর বেগ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটর বহিবা সহ সমুদ্রর স্থিতি অশান্তর অতি অশান্ত রহবার সম্ভাবনা রয়েছে সেইপা এই দিন মানুষের সমুদ্র মধ্যকে নযাওয়া মৎস্যজীবী মানুষ পরামর্শ দিয়েছে আসন্তা 24 ঘণ্টা মধ্যে পুরী খোর্ধা নয়াগড় জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানে 40-50 কিলোমিটর প্রতি ঘণ্টা পবনর বেগ বহিবা সহ ঘড়ঘড়ি বিজুড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা থাকার ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই শ্রোতাবন্ধু শুণিলে পাগর সূচনা চলিত অধিবেশনক এইটি বিরাম ঘোষণা করুছু আগামীকাল প্রাত 5:51 পুনঃ অভিবাদন জনাইবু সেতবে যায় বিদায় দিও।